0: Bengal Beats, Wednesdays 6 o'clock on Free FM 89.0.
1: Bengal Beats, Bangla Shur, Banglar Gaan.
0: Bengal Beats.
1: Exactly, first ever radio musical show in New Zealand from Bangladesh and প্রতি বুধবার ঠিক 6টা থেকে 7টা পর্যন্ত আর যে তিতাস থাকবো আপনাদের সাথে এবং আপনাদের হৃদয় জোড়াতে.
0: Bengal Beats.
1: Alright, tune in 89.0 FM and your favorite podcast platform.
0: Wednesday 6 o'clock on Free FM 89.0.